ɔde yɛ wɔ anɔpɛnyɛ wie o nyame ɔne yɛ wɔ 25 years ɔnyame nyame ne yɛi